শ্রোতা বন্ধু, এবে রয়েছে অংশুঘাতকে নিয়ে কিছু কথা। হ্যাঁ, প্রত্যেকবর্ষ প্রবল খরা যোগ গ্রীষ্ম ঋতুরে উত্তাপ বৃদ্ধি পায়। সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড সূর্যতাপ অনুভূত হুয়ে। গ্রীষ্ম ঋতুরে প্রবল খরা ও গরম পবন পাই অংশুঘাত বা সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। মনুষ্য, পশু, জীবজন্তু উত্তাপ সহনপারি মৃত্যুবরণ করতে। অংশুঘাত হবার মুখ্য কারণ, লক্ষণ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে সমস্ত জাঁয়া নিতান্ত আবশ্যক। শ্রোতা বন্ধু, এবে আসন্তু না জাঁয়া অংশুঘাতর কারণ ও লক্ষণ বিষয়ে। অংশুঘাতর মুখ্য কারণ হল সূর্যরশ্মির উত্তাপ বৃদ্ধি, জঙ্গল ক্ষয়, কলকারখানা ও যানবাহনর বিষাক্ত গ্যাস ও ধূয়া এই উত্তাপ বৃদ্ধির মুখ্য কারণ। জঙ্গলর বৃক্ষলতা কটা যাবার বায়ুমণ্ডলের অম্লজানর পরিমাণ ক্ষয় হবার লাগিছে। বায়ুরে জলীয় বাষ্পর পরিমাণ ও বর্ষা কমি যাচ্ছি। জঙ্গল কটা যাই কলকারখানা বসুচি, নূয়া সহর বজার গড়া চালিছি, কোঠাবাড়ি বি নির্মাণ চালিছি। এই সমস্ত কারণ পৃথিবীর উত্তাপ বৃদ্ধি ও অংশুঘাত পাই দায়ী। আম শরীরর তাপমাত্রা মাত্র 37 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই তাপমাত্রা বৃদ্ধি পাইলে আম মস্তিষ্ক তাকে নিয়ন্ত্রণ করে।

শ্রোতাবন্ধু, এটি শেষ হেলা কার্যক্রম স্মৃতিরে স্মৃতিরে। কার্যক্রমটি প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনার সরিতা পণ্ডা। আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান স্টুডিও ঘড়ি সকাল 17:59।

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজিহি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: শ্রোতা বন্ধু শুণুচ্ছন্তি সুগম সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। পরবর্তী গীতটি শুণবা খোকন কুমার কণ্ঠর। গীত রচনা করেছেন নিজাম।

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজিহি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: শ্রোতাবন্ধু শুণুচ্ছন্তি হিন্দী কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা কেন্দ্ররু। পরবর্তী গীতটি শুণবা খাকি কথাচিত্ররু, যেউঁথে কণ্ঠশিল্পী সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। গীত রচনা করেছেন সমীর, সঙ্গীত সংযোজনা করেছেন রাম সম্পদ।

শ্রোতাবন্ধু বর্তমান উপভোক্তা পাখে পৌঁছিবা পাই সবুঠারু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। নম্বরটি আউথরে কই রাখুছি 8249809672। আকাশবাণী রাউরকেলা ভক্তিগীতর কার্যক্রম আরতি শুণুচ্ছন্তি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমর পরবর্তী ভক্তিগীত শুণিবা সমবেত কণ্ঠরে সাল বেগঙ্কর রচনার।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। আকাশবাণী রাউরকেলা সম্বলপুরী গীত শুণুচ্ছন্তি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। শুণিবা কার্যক্রমরে আউ এক গীত, কণ্ঠদান করিছন্তি দয়ানিধি কুম্ভার, রচনা ভোজরাজ পড়ুয়া।

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্য রহিথায়। এক স্বচ্ছ পরিবেশ কেবল আম শরীরকু সুস্থ রাখে নাহি, বরং আম মনকু মধ্য প্রফুল্লিত রাখিথায়। আম দেশরে স্বচ্ছতা প্রতি সচেতনতা বড়াইবা পাই আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ করেছিলেন। এই অভিযান আমাকে নিজ ঘর, বিদ্যালয়, গাঁ ও শহরক পরিষ্কার রাখিবা পাই প্রেরণা দেই থাকে। যেতবেলে আমি চারিপাখ সফা সুতরা রাখু, সেতবেলে বিভিন্ন রোগর সংক্রমণ কমি যায় এবং লোকমানে সুস্থ জীবন বিতেই পারন্তি। স্বচ্ছ পরিবেশ আম ভবিষ্যতকু উজ্জ্বল করিথায়। আজির শিশু মানে আসন্তকালির নাগরিক। যদি সেমানে এক স্বচ্ছ ও সুস্থ পরিবেশে বড়িবে, তেবে সেমানে শারীরিক ও মানসিক ভাবরে সুদৃঢ় হেবে। এহা দেশর বিকাশ ও প্রগতিকু মধ্য ত্বরান্বিত করিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, পরিবেশ প্রদূষণ আজি বিশ্বর এক বড় সমস্যা। প্লাস্টিকর অত্যধিক ব্যবহার, অলিয়া আবর্জনার অব্যবস্থিত পরিচালনা এবং অস্বচ্ছতা আম প্রকৃতিকু ক্ষতি পৌঁছাউছি। তেণু আমি সমস্তে গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার কমাইবা এবং পরিবেশকু স্বচ্ছ রাখিবা পাই সংকল্প নেবা। আমার এই ছোট ছোট পদক্ষেপ আগামী দিনরে এক বড় পরিবর্তন আনিপারিব। যদি প্রত্যেক নাগরিক স্বচ্ছতাকু নিজের দায়িত্ব বলে ভাবন্তি, তেবে যাই আম দেশ আহরি সুন্দর এবং সমৃদ্ধ হয়ে পারিব। তেণু শ্রোতা বন্ধু, আসন্তু আমি সমস্তে মিশি স্বচ্ছ পরিবেশ গড়িবা এবং এক সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ পাই কাম করিবা।

0: শ্রোতা বন্ধু আমারও ডেরি নকরি আসন্তু আজির আমার এই উজ্জ্বল আম দেশ কার্যক্রমে স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ বিষয়ে আহরি অনেক কিছু বিশেষ কথা জাণিবা আজির আমার অতিথিঙ্ক ঠারু।
1: নমস্কার শ্রোতা বন্ধু, মোর না তুষারবালা ত্রিপাঠী, মু জনে যোগ প্রশিক্ষিকা ও গৃহিণী। আজির আলোচনার বিষয়বস্তু স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। স্বচ্ছ অর্থাৎ নির্মল, সফা। সফা মনটিয়ে সবুবেলে সুন্দর কথাটিয়ে চিন্তা করে থাকে। সফা ঘরটিয়ে মনকু প্রসন্ন রখে। সফা শরীরটিয়ে আমকু অনেক রোগঠ দূরেই রখে। সেমিতি স্বচ্ছ পরিবেশটিয়ে হি ইয়ে সৃষ্টিকু বঞ্চাই রখে। পরিবেশ কহিলে আমি বুঝিবা আম চারিপাখর বায়ু, জল, মাটি, গছপত্র ও অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ আদি। এ সমস্তে প্রকৃতির অঙ্গ এবং মনুষ্য সভ্যতা পাই উপহার। এহাকু হি আধার করি সুস্থ সুন্দর সৃষ্টির সর্জনা ও পরিচালনা হয়ে থাকে। মানবর স্বাস্থ্য, বাস্তবিক সুখ সমৃদ্ধি পাই স্বচ্ছ পরিবেশটিয়ে অত্যন্ত আবশ্যক। কিন্তু সবুঠু চালাক প্রাণী মনিষ তার অসীম লালসাকু চরিত

0: অতি সামান্য প্রক্রিয়াগত ভুল কু ফৌজদারী অপরাধ ভাবে বিবেচনা করুলে এপরিকি অতি সামান্য ভুলর পরিমাণ স্বরূপ মধ্য নাগরিক তথা ব্যবসায়ী ফৌজদারী দণ্ডর সম্মুখীন হওয়া পড়ুলা বহু পুরাতন নিয়ামক ব্যবস্থা আধারে আইনরে এভাবে প্রাবধান রয়েছে। এই আইনগুড়ি সন্তুলিত করা এবং কার্যান্বয়ন অধিক সুগম করা লক্ষ্য নিয়ে সরকার জনবিশ্বাস সংশোধন আইন 2023 কার্যকরী করে পূর্বরু ব্যবস্থাগুড়িকর ব্যাপক সমীক্ষা এবং বিচার বিমর্শ পরে এই আইন প্রস্তুত হয়েছিলা। এতে মুখ্যতঃ কেন্দ্রীয় আইনগুড়িকরে থিবা সামান্য অপরাধ পাই ফৌজদারী দণ্ডবিধান ব্যবস্থাকু প্রত্যাহার করা যাইতিলা। এবেকার সংশোধন 2026 মাধ্যমে এ ক্ষেত্রে সংস্কারকু অধিক ব্যাপক করা যাইছি। সামান্য উল্লঙ্ঘন ক্ষেত্রে ফৌজদারী দণ্ডগুড়ি প্রত্যাহার করা যিবা সহ সেগুড়ি সমানুপাতিক দেওয়ানি দণ্ড তথা প্রশাসনিক প্রক্রিয়া অধীনরে সমাধান করিবার প্রস্তাব রয়েছে। এই সংশোধিত বিল চারোটি মুখ্য স্তম্ভ উপরে পর্যবেসিত। সেগুড়িক মধ্যে রয়েছে দণ্ড পূর্বরু চেতাবনী, আনুপাতিক দেওয়ানি দণ্ড ব্যবস্থা, ত্বরিত ও ন্যায়পূর্ণ সমাধান এবং দণ্ড প্রদানর সঠিক কার্যকারিতা। প্রথম থর পাই সামান্য ভুল ক্ষেত্রে সিধাসলখ দণ্ড বদলরে চেতাবনী মাধ্যমে সমাধানর ব্যবস্থা করা যিব, ফলে নাগরিক এবং ব্যবসায় গোষ্ঠীঙ্ক দ্বারা এর অনুপালন অধিক সহজ তথা সরল হয়েপারিব। কোণসি উল্লঙ্ঘনকু এক সন্তুলিত ন্যায়পূর্ণ আধারে সমাধানকু এই বিলরে গুরুত্ব দিয়াযাইছি। মনোনীত বিচার বিভাগীয় অধিকারী এবং আপিলেট কর্তৃপক্ষঙ্ক দ্বারা ত্বরিত সমাধানর ব্যবস্থা রয়েছে, ফলে কোর্টগুড়িক উপরে কার্যভার হ্রাস পাইবা সহিত এহা দ্রুত স্বচ্ছ তথা সন্তুলিত সমাধানকু প্রোৎসাহন প্রদান করিপারিব। দণ্ড প্রদান ব্যবস্থাকু অধিক প্রভাবশালী, প্রাসঙ্গিক এবং প্রতিক্রিয়াশীল করিবারে এই সংশোধন বেশ গুরুত্বপূর্ণ সাব্যস্ত হব। জনবিশ্বাস সংশোধন আইনরে রহিতিবা কেতেক প্রস্তাব উপরে জানিবা নিত্যান্ত জরুরি। গোটিয়ে বৈধ ড্রাইভিং লাইসেন্সর সময়সীমা শেষ হওয়া পরে গাড়ি চালক দণ্ডবিধি আইন পরিসর মধ্যকু আসিথায়, কিন্তু এই সংশোধন ফলরে সময়সীমা শেষ হওয়া পরে লাইসেন্সর নবীকরণ পাই চালকঙ্ক পাখরে অতিরিক্ত 30 দিনর মহলত রহিব। এই সময়সীমা মধ্যে লাইসেন্সটি বৈধ রহিবা সহিত নবীকরণকু প্রোৎসাহন প্রদান করিব। সেইভাবে রেলবাই আইন 1998 অধীনরে অন্য যাত্রীঙ্ক পাই সংরক্ষিত স্থান খালি করিবাকু মনা করিবা ফৌজদারী দণ্ডবিধি মধ্যে আসুথিলা। এবে হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় সহ এর সমাধান প্রস্তাব রয়েছে, ফলরে ফৌজদারী কার্যানুষ্ঠান প্রতি বদলরে প্রশাসনিক ভাবে এর সমাধান হয়ে পারিব। ডাক্তারখানা পঞ্জীকরণ আইন 2010 কেতক সামান্য ত্রুটি পাই মধ্যে অনুষ্ঠানকু ফৌজদারী মামলার সম্মুখীন হওয়া পড়ুলা। এবে সেইসব ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত দেওয়ানি দণ্ড প্রদানর প্রস্তাব রয়েছে, ফলরে স্বাস্থ্যসেবা প্রদান করে এভাবে পরিস্থিতিকে সহজ উপায়ে মোকাবিলা করা সহ সেবা প্রদানের অধিক প্রোৎসাহিত হবে। কোর্ট ফি আইন 1870 অনুযায়ী অনধিকৃত ভাবে স্টাম্প পেপরর বিক্রয় পাই জরিমানা সহ 6 মাসর জেল দণ্ড ব্যবস্থা রয়েছে। তবে বর্তমান সংশোধন দ্বারা এহাকু কেবল আর্থিক দণ্ডরে পরিবর্তিত করা যাইছি। এভাবে ভাবে সমীক্ষা কলে সামান্য অপরাধগুড়িক ক্ষেত্রে ত্বরিত সমাধান সম্ভব হওয়া সহ কোর্ট কচেরি উপরে অত্যধিক নির্ভরশীলতা হ্রাস পাইব, উভয় পক্ষ ত্বরিত সমাধানর সুফল পাইপারে। জনবিশ্বাস সংশোধন বিল 2026 23টি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত 79টি কেন্দ্রীয় আইনে সংশোধন করা যাইছি। 717টি ব্যবস্থাকু অপরাধমুক্ত করা যাইতিবা বেলে জীবনধারণ সহজতার উন্নতি পাই 67টি ব্যবস্থাকু অন্তর্ভুক্ত করা যাইছি। এই সংশোধন প্রস্তাব মধ্য বাণিজ্য তথা রপ্তানি এবং MSME ক্ষেত্র পাই অনুপালনকু অধিক সশক্ত করিপারিব।
1: শেষ হেলা আজির প্রসঙ্গ।
2: নমস্কার, বর্তমানের নিউজ
3: আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম সম্বলপুরী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে এই বিজ্ঞাপন পরে।

শ্রোতাবন্ধু, আজি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর প্রতিষ্ঠা দিবস, তেণু এই উপলক্ষে এক বিশেষ কার্যক্রম আপনার শুনেপার আজ রাতে 10টায়। বাস্তবিক এক সুন্দর হৃদয়ের সঙ্গীত পরি, যা সুন্দর ভাবে বহি চালিছি। সতরে জীবন আউ কণ, কেবল আপন আউ আমমানঙ্কর এক সুন্দর কাহাণী। আসন্তু শুনিবা এই পরিপ্রেক্ষীরে কার্যক্রমের পরবর্তী গীত।

শ্রোতাবন্ধু, এই সুন্দর গীতটি সহ শেষ হল হিন্দি কথচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা 102.6 FM শুণুছন্তি আপন। শ্রোতাবন্ধু, সময় বর্তমান 8:45 হওয়া যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম আকাশবাণী দিল্লি শুনেপারে সমাচার সন্ধ্যা পরে পরে ইংরাজি সংবাদ রিলে করছু কিছু ক্ষণ মধ্যে।

0: শ্রোতা বন্ধু, আকাশবাণী রাউরকেলার কার্যক্রম প্রস্তুতি ও প্রসারণের উভয় কার্যক্রম বিভাগ ও যান্ত্রিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
1: তবে আকাশবাণী রাউরকেলার প্রতিষ্ঠা দিবস অবসরে শুভেচ্ছা বার্তা দিয়েছেন আকাশবাণী রাউরকেলার কার্যক্রম মুখ্য শ্রী সন্তোষ কুমার পিং। আসুন শুনিবা তাঙ্কর বার্তা।
2: নমস্কার। রাউরকেলার প্রতিষ্ঠা দিবসর এই আনন্দময় এবং গৌরবময় অবসরে মু আকাশবাণী রাউরকেলার সমস্ত অধিকারী, কর্মচারী, কলাকার এবং আকাশবাণী রাউরকেলা সহিত জড়িত সমস্ত তা সহিত আমার অতি প্রিয় অসংখ্য শ্রোতাবন্ধু মানুষ অভিনন্দন এবং শুভেচ্ছা জনাওছি। আকাশবাণী রাউরকেলা কেবল এক প্রসারণ কেন্দ্র নুহে, এহা ওড়িশার সাংস্কৃতিক, সামাজিক ও ভাষাগত বিবিধতার এক সশক্ত মঞ্চ। দীর্ঘ বর্ষ ধরে এই কেন্দ্র সূচনা, শিক্ষা ও মনোরঞ্জন ক্ষেত্রে করে আসিছে। বিশেষ করে আদিবাসী, গ্রামীণ এবং শিল্পাঞ্চলর লোকমানক সহ এহার নিবিড় সম্পর্ক এহাকু এক স্বতন্ত্র পরিচয় প্রদান করে পারিছে। স্থানীয় কলা, সংস্কৃতি, লোকসঙ্গীত ও জনজাতীয় পরম্পরার সুরক্ষা এবং প্রসার আকাশবাণী রাউরকেলার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এহা নূতন প্রতিভাবানকু সুযোগ দেবা সহিত সমাজের বিভিন্ন বর্গর স্বরকু প্রসারণ মাধ্যমে লোকঙ্ক পাখরে পৌঁছাই পারিছে। এই শুভ অবসরে আমি সেই সমস্ত পূর্বতন অধিকারী, কর্মচারী, কলাকার এবং সহযোগী মানুষ শ্রদ্ধার সহ স্মরণ করুছু, যেমানকর নিষ্ঠা, যেমানকর পরিশ্রম এবং অবদান এই কেন্দ্রর সফলতার ভিত্তি স্থাপন করে পারিছে। মোর দৃঢ় বিশ্বাস আকাশবাণী রাউরকেলা আগামী দিনে মধ্যে জনসেবামূলক প্রসারণ এবং সাংস্কৃতিক সমৃদ্ধি ও সামাজিক সচেতনতা ক্ষেত্রে নূতন উচ্চতা স্পর্শ করে পারিব। পুনর্বার আকাশবাণী রাউরকেলার এই প্রতিষ্ঠা দিবস অবসরে সমস্তঙ্কু মো তরফরু হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

0: শ্রোতাবন্ধু, কার্যক্রম পরিকল্পনা ও প্রস্তুতি আদিরে কার্যক্রম নিষ্পাদকঙ্কর থায়ে প্রমুখ ভূমিকা।
1: এবে আসন্তু শুনিবা আকাশবাণী রাউরকেলার কার্যক্রম নিষ্পাদক শ্রী বিনীত কুমার ঠাকুরঙ্কর বার্তা।
2: আকাশবাণী রাউরকেলারে আপনি স্থাপনাকে 31 বর্ষ পুরে কর লিয়ে হ্যাঁ। যো যাত্রা সন 1995 সে আরম্ভ হুই ও জারি হ্যাঁ, और कहें तो तीव्र गति से जारी है। लगातार जीवन के हर क्षेत्र से जुड़े कार्यक्रम यह केंद्र करता आ रहा है, चाहे वो सामाजिक, सांस्कृतिक, शैक्षिक हो या पर्यावरण से जुड़े हुए मुद्दे हों। सबों के संदर्भ में जागरूक

0: শ্রোতাবন্ধু, আজির এই 31তম প্রতিষ্ঠা দিবস অবসরের শুণবা আকাশবাণী রাউরকেলার যান্ত্রিক বিভাগের মুখ্য ইঞ্জিনিয়র হরিহর নায়কঙ্ক বার্তা।
1: নমস্কার, আকাশবাণী রাউরকেলার প্রতিষ্ঠা দিবস অবসরের আপন মানুষ অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতাবন্ধু, আপন মানে জাণন্তি 1995 মসিহা জুন 24 তারিখরে অর্থাৎ আজির দিনরে আমার আকাশবাণী রাউরকেলা প্রতিষ্ঠা লাভ করিথিলা। সেই দিনরু আজি পর্যন্ত আকাশবাণী রাউরকেলা তার যাত্রা জারি রাখিছি। শ্রোতামানঙ্কু দৃষ্টিরে রাখি বিভিন্ন কার্যক্রম প্রসার করি আসিছি। যান্ত্রিক বিভাগর মুখ্য ভাবরে কহিবাকু চাহে, শ্রোতামানঙ্ক পাই কার্যক্রমগুড়িক কিভাবে ভাবরে শ্রুতিমধুর হয়ে পারিব, সেমানে কিভাবে ভাবরে কার্যক্রমগুড়িক ভালো ভাবরে শুনি পারিবে, সেথিপাই আমি সদা সর্বদা প্রয়াস করি আসুছু। আউ এথিরে আম যান্ত্রিক বিভাগর সমস্ত সহকর্মী সহযোগ করি আসুছন্তি। ঠিক সেমিতি আপন মানে মধ্য আম কেন্দ্ররু প্রসার করা যাউথিবা কার্যক্রম শুনি আমকু উৎসাহিত করি আসিছন্তি এবং আগকু মধ্য আমকু এমিতি উৎসাহিত করিবে বলি আশা। তেবে শ্রোতাবন্ধু, আজির এই শুভ দিনরে আপন মানুষ পুণি থরে শুভেচ্ছা জনাই রহুছি। নমস্কার।

0: শ্রোতাবন্ধু, কার্যক্রম প্রসারণের প্রমুখ ভূমিকা নির্বাহ করে থাকে প্রসারণ নিষ্পাদক। আকাশবাণী রাউরকেলার একত্রিশতম প্রতিষ্ঠা দিবস পরিপ্রেক্ষীরে শুভেচ্ছা বার্তা দিয়েছেন কার্যক্রম নিষ্পাদক শ্রী বসন্ত কুমার স্বাইঁ।
1: শুনিবা আসন্তু তাঙ্কর বার্তা।
2: নমস্কার, আকাশবাণী রাউরকেলার আজ হচ্ছে প্রতিষ্ঠা দিবস। আজির এই শুভ দিনরে আমার শ্রোতা মানুষ অনেক অনেক শুভেচ্ছা জনাওছি। শ্রোতাবন্ধু, আকাশবাণী রাউরকেলা 24 জুন 1995 প্রতিষ্ঠা হল। আকাশবাণী রাউরকেলা প্রতিষ্ঠা হওয়ার দিনঠার শ্রোতা মানুষ অর্থাৎ আপন মানুষ গুরুত্ব দিয়ে আসিছি।

0: শ্রোতাবন্ধু, রেডিও খোলু খোলু আপনার পাখে যাহঙ্কর স্বর পৌঁছি থাকে সে হচ্ছেন উদ্ঘোষক উদ্ঘোষিকা।
1: হ্যাঁ শ্রোতাবন্ধু, কার্যক্রমক আপনার পাখে পৌঁছাইবারে সেতু সাজি থাকে উদ্ঘোষক উদ্ঘোষিকা। এই পরিপ্রেক্ষী আসন্তু শুনিবা আকাশবাণী রাউরকেলার প্রাক্তন উদ্ঘোষক শ্রী রঘুনন্দন লাকরাঙ্ক বার্তা।
2: বহুজন হিতায় বহুজন সুখায় এই মন্ত্রক নেই রাউরকেলা সহরে জুন 24 তারিখ 1995 মশিয়ারে আকাশবাণী রাউরকেলার জন্ম। আজ তার 31তম প্রতিষ্ঠা দিবস পালন করুছি, জানি খুব খুশি লাগুছি। সেবেঠার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে মনোরঞ্জন ধর্মী কার্যক্রম সহ শিক্ষা, স্বাস্থ্য ও তার মাধ্যমে অনেক শিক্ষা দেউছি। তাছাড়া এই অঞ্চলের লোকগীত, আদিবাসী সঙ্গীত সহ তাঙ্কর সামাজিক সাংস্কৃতিক পরম্পরা, অর্থনৈতিক বিষয়ে অনেক কার্যক্রম প্রস্তুত করুছি। তাপরে এ অঞ্চলের বসবাস করুথিবা অনেক কণ্ঠশিল্পী মানুষ মধ্য প্রতিষ্ঠা দিয়েছি। কার্যক্রম মাধ্যমে সরকারঙ্ক দ্বারা হেউথিবা বিভিন্ন যোজনাকু মধ্য লোকমানঙ্ক পাখকু পৌঁছাউছি। বর্তমান যুগকু নেই আমাকু আহুরি উন্নত ধরনের কার্যক্রম প্রস্তুত করিবা পাই পড়িব, কারণ এবে শ্রোতামানঙ্কর মধ্য রুচি বদলুছি, গণমাধ্যমর প্রতিযোগিতা মধ্য বড়ি যাইছে। এবে আকাশবাণীরে কর্মচারীমানঙ্ক অভাব সত্ত্বে কার্যক্রম প্রচারের ধারা জারি রয়েছে। যদি সরকার নূতন কর্মচারী নিযুক্তি করতে তাহলে আকাশবাণী কার্যক্রমর মান আহরি বড়ন্তা। মু আকাশবাণী রাউরকেলায় 1997 মশিয়া ডিসেম্বর 7 তারিখ দিন আকাশবাণী বারিপদা কেন্দ্রর ট্রান্সফর হয়ে আসছিল এবং রিটায়ারমেন্ট পর্যন্ত আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে কার্য করেছি। তার সময় মধ্যে আমি অনেক গাঁকু বুলিছু, রেডিও কু লোকলোচনকু আনিছু। গাঁর লোক সেতবে রেডিও বিষয়ে কিছু জানি নথিলে। আমি প্রায়ত প্রতি ব্লকু প্রায় প্রতি গাঁকু যাই চাষবাস কার্যক্রম প্রস্তুত করুথিলু এবং সে অঞ্চলে বসবাস করুথিবা বিভিন্ন সম্প্রদায়ের লোকমানঙ্কর লোকগীত, আদিবাসী সঙ্গীত কু মধ্য আমি আকাশবাণী মাধ্যমে রেকর্ডিং করে প্রচার করছু। সেতবে আকাশবাণী সে সময় সেমিতি নথিলা, বহুত কষ্টরে আমি সবু প্রস্তুত করে যাউছিলু রেকর্ডিং করিবা পাই। কর্মচারী মধ্য কম থিলে এবং সেতবে এতে সবু সুবিধা নথিলা। আগরু আমার সিটিআর টেপ মাধ্যমে রেকর্ডিং হউছিলা, এবে কার্যক্রমরে অনেক পরিবর্তন হয়েছে। ডিজিটাল যুগরে কার্যক্রমর রেকর্ডিং আহরি উন্নত হয়েছে এবং শ্রুতি মধুর হেউছে শুনিবাকু। তাছাড়া আপ হবা যোগু আকাশবাণীরে ভারতর সবু জাগাকু পৌঁছি পারুছি। এবে যদিও কিছু কিছু অসুবিধা রয়েছে, তথাপি আমার যে অছন্তি কর্মচারী মানে তাঙ্কর নিজ প্রয়াস জারি রাখিছন্তি। এতিপাই